0: শ্রোতা বন্ধু, আকাশবাণী কটকর বিভিন্ন কার্যক্রম প্রসারণ সময়ের কিছু পরিবর্তন করা যাইছি,
1: যা কি অক্টোবর 4 তারিখরু কার্যকরী হব। যেপরি কি আপনক অতি প্রিয় কার্যক্রম নাটক এবং গীতিনাট্য পূর্বাহ্ন 10টা পরিবর্তে শুনে পারিবে অপরাহ্ন 3টা বাজি 30 মিনিটে ও চিরহরিত অপরাহ্ন 4টা বাজি 30 মিনিটে।
0: অন্য কার্যক্রম গুড়িক মধ্যে আপনক চিঠি রবিবার রাতে 8টা 15 মিনিটে,
1: গান্ধী চর্চা শুনে পারিবে শুক্রবার সকাল 9টা বাজি 45 মিনিটে,
0: এবং আম আইন রবিবার সকাল 10টা 15 মিনিটে।
1: শ্রোতা বন্ধু, এহা ব্যতীত আপনক মনোরঞ্জন পাই কিছু নুয়া কার্যক্রম মধ্যে সামিল করা যাইছি। সোমবার রু শুক্রবার প্রত্যেক দিন 10টারে শুনি পারিবে শাস্ত্রীয় ও উপশাস্ত্রীয় সঙ্গীতর কার্যক্রম।
0: প্রত্যেক দিন 10টা 30 মিনিটরু 80 দশক পূর্বর পুরুণা হিন্দি চলচ্চিত্র সঙ্গীত,
1: এবং প্রত্যেক দিন অপরাহ্ন 2টা বাজি 45 মিনিটরে পুরুণা ওড়িয়া কথাচিত্র গীত।
0: শ্রোতা বন্ধু, পুরুণা ওড়িয়া চলচ্চিত্র উপরে আধারিত বিশেষ কার্যক্রম স্মৃতি সুরভি শুনি পারিবে প্রত্যেক শনিবার দিন 10টারে
1: আউ রবিবার দিন 10টারে।
2: আকাশবাণী জয়পুর আরম্ভ করুছু সুগম সঙ্গীতর কার্যক্রম। কার্যক্রমর প্রথম শিল্পী হেলে বাবুল সুপ্রিয়, গীত বিজয় মল্ল, সঙ্গীত প্রেমানন্দ।

0: দুজন আবলা মন পজন জি নিয়াং না যা কিনাং তে
1: নে নমি আমাঙাতি গুলজু কতা সারে 11টা বিন্দু কুলডো নমাতে 9টা সারিং 2টা পর্যন্ত গামলে সরকার সারিং গনব রিন্দেলে কোন নম্বরে আঞাক তাজি
0: এলে গরজান ইঙ্গা স্কুল আন যা আইছ পো
1: যা স্কুল আন কোনে তুমকুর সতান কো স্কুল আন
0: আম যে আই নাম আপসি নিয়াং তাম দুজন মিনু আপসি নিয়াং তে
1: এরনুম সারি তুরু মিনু আপসি আইঙ্গন আপসি স্কুল লিঙ্গন নিমন আগাসা কুসতন আপসি আলে নিয়াং বিন্দেতি
0: ওহো গালেন্ডা আইন তাপসি আনজি স্কুল সিং নিয়াং না আই
1: স্কুল আন ইরং জয়েন নে নাপসি জি আলে নাঞ্জাক তাজি
0: ও কন্তে দখলে কথা গরাঙ্গা তেনে আমাঞ্জাং তে গালু চিপো সোনা সোনা আপসি জি
1: ও গালু তিজি ইতি তে গঞ্জাক তাজি আনিনজি সয় সয় চিনজি গাপতে জি আ পচারিল বিঞ্জনাং দে গালু তিজি
0: আচ্ছা কানি সোরাম বাতে নিয়াং তে নড়ি উড়িয়াম বাতে গালু
1: উড়িয়াম বাতে আঞ্জাক তাজি জেনাং সোরাম বাতে জেনাং আঞ্জাক তাজি
0: আইনা বেন বাতে নানজি আগড়া মাসে সরদছি
1: উড়িয়ান নিয়াং নবিনাসন আগরি সুপ্তিজি

0: গাঁও গৈলিরে বা মাইজি মনকে সচেতন করবাকে আজি আমার কাছে অন্তরাষ্ট্রীয় গাঁও গৈলিরে বা মাইজি মনের কাজ বলি দিন মানলো নি আমি বুঝলো কি নাই এর গাঁও গৈলি ভিতরে এটা বড় ফরমাত মনুষ মনকে শিকা মতা করবার লোককে বুঝাইবার আছে জন মানে মনে এটা মন করলাই নি এটা বল নাই
1: বুঝাইলে বুঝলে সিনা মামা
0: বুঝবাই মাইজি টকির হাতে আছে
1: ওই মাইজি টকির সারখান্ত আছে কিছু নাই ও ইয়াদে ইবাটে বুঝাইলে নাকি হ্যাঁ হ্যাঁ উই উই বলি দে ভাই আরে সকাল পেলে সরে জিন্তি সেন্তি একা
0: নাই শুন মুই গোট গীত শুনাইবি পড়তু
1: তারপরে
0: মনুষ মনকে কেন তার বুঝাইলে বুঝবাই সে কথা তোকে শিখাই দিবি
1: আলে আলে শিখাই দেখো

0: লাগছি। আমি সবু মাসকে দুই তারিখ কে দুই তারিখ কে এক তারিখ কে এক তারিখ নিয়ে বাঁধবার আছে।
1: ব্যাপার হলে মিশে দেবার আছে, নহলে মিশে দেবার আছে কি?
0: হ্যাঁ, সেমতি আমি সবু মাসে মিশা গ্রুপ, আমি গ্রুপ ছাড়া তোর খাইতে আমাকে উন্নতি নাই। আমি গ্রুপ কে আমি এক না ভাঙু, আমি গ্রুপ কে একজুট করু বলি আমি মাস মাস কে আমি পয়সা নিয়ে বাঁধবনি। আমার জমাটা মিশা এবে ষাটে হাজারে লাগে। আমি এবে দশ মত ফুট বলল কদিন ফুট মিশা আমার গ্রুপ মা মনের জবরদস্ত দেখবার ট্রেনিং নেই যাইলু।
1: এ ট্রেনিং যখন দেলাইনি মাইজিটা কি মনকে সেটা কেটে দিন লেখা দেলাইনি বলিনি?
0: আমি মুন্ডাগুড়া ট্রেনিং গেলে তিন দিন লেখা রইলু মুন্ডাগুড়া।
1: বিন বিন রকমের ট্রেনিং মনে দেলাস নাকি?
0: ট্রেনিং মনে বিন বিন রকম ট্রেনিং মনে দেবাই। আমি কষ্ট করলে আগে চানা গড় মিলছি।
1: ঘর চলবাটা কি?
0: ঘর চলবাটা বলে এবে মানুষ পিলাকে গোট ঠাঙা মিশার না মিললানি। অন্তি দান দেবু বলি যাবো মাঙালে মিললানি। দান দেবু বলি কন্তি কাটা করলে দেলাই নাকি কাম করলে যাবো মিললানি। গরুব মামনকে আজি খেতে উন্নতি খেতে সুবিধা আছে আমি কই না জানো খাই না জানো করা।
1: তোমার সঙ্গে কাতা ই করে জবর সারদা লাগলা, তোমার কাতা কে আমি শুনাই দেবো জোয়ার লাগো।
2: দিদি সঙ্গে কথা করলি আছি দিদি, তোমার না খাই না বললি
3: মই কুসুম পটো দিদি কইলিনি মোর না হলা পার্বতী কুমারী নায়ক।
2: দিদি তুমি কাই কাম করলাস নি?
3: মই অঙ্গনবাড়ি দিদি আছি।
2: কত বরস পর আইলা বে কাম করি করি?
3: এই গেল বার তের বরস হয়ে গেল, তের বরস হলা।
2: এটা অঙ্গনবাড়ি ভিতরে বিড়বাকে কাই রকমের বললে আবেদন করবার আছে, কাকে করবার আছে, তুমি কেনতার পাইলা সেটাকে?
3: এবে বইলে আগ তো ম্যাট্রিক পাস কে নেই তের লাই, এবে প্লাস টু পাস কে ধার লাই নিয়ে দে।
2: কাকে আবেদন করবার?
3: সেটা আমার জয়পুরে আছে আইসিডিএস অফিস বলি আছে, সেটি আমার সেক্রেটারি ম্যাডাম আছে, সেটি যাই করে আমি আবেদন করবার। আমি সেটা আমি সব ভারবার আছে এমনি গোট গোট গাঁওকে ভারলে সেটি যাই করে আমি আবেদন করবার বলবা কথা।
2: এলে এটা করলার পথে আবেদন করলাসবে তোকে তোমাকে কাইছে অঙ্গনবাড়ি দিদি ভিতরে বিড়াই মিশাই দেলাই বলবে
3: দেলাই
2: যে সেটাকে কেনতার করবার কাইটা করবার এ ভিতরে কাইটারলিং দেবা চত কি কেনতার তোমাকে বুঝাই লাইনি?
3: হ্যাঁ, আমাকে বইলে এবে আমি সবু অঙ্গনবাড়ি পাইলা মাত্রে আমাকে কোরাপুট নেই করে আমাকে ট্রেনিং দেলাই সবু। সেটা বইলে আমার জিরোটা নু ছ বছর বইলে পিলা মা পেটে রইলা টানু আমি ছ বছর যাওয়া মানকে আমি সেবা দেবো বলবা কথা।
2: এই সুজা মন দেবাটা খাদি পিজি দেবাটা এটা মানে সবু তোমার ভিতরে আছে কি সুজা দেবাটা তোমার ভিতরে?
3: নাই নাই, সুজা দেবাটা আছে। আমি এবে এবে কইবার বলে মাসকে গড়ত আমার বুধবার তিনটা বুধবার বলে তিনবার বুধবার কে আমাকে গোট লগে ওইছি, সেটা তিনটা সেন্টারে ওইছি। সেটি যাই করি আমার পিলা মনকে এবে দেড় বরস হইলা বইলে গুটগুট সুজা আরম্ভ হয়েছি বলবা কথা। ন মাস যাক দেবাই, তারপরে এবে দেড় বরস যাক আমি দেবু। আমি বলে আমার ইয়ে এনএম দিদি আসত, তাকে আমাকে কইলে আমার আশা দিদি মন ডাকবাই। আমি যাই সেটি বসি করে কোন পিলাকে কাইটা দেবাই সেটা করি, আমার খাতা মনে আছে মেনটেন করবো, সেটি লেখাপড়া করবো।
2: এলে প্রথম কুয়া তোমার অঙ্গনবাড়ি দিদির কাম খাইটা?
3: অঙ্গনবাড়ি দিদির কাম বলে এবে দেখা জিরোটা নু ছ বরস ভিতরে আমার পিলা মনের কাম। এবে আমি কাম বইলে নাকি এবে ফার্স্ট আমার কাম বইলে জিরোটা নু ছ বরস পিলা মানে কেমতি আমাকে খাইবাই, কেমতি সুজা মারবাই, সেমান কেমতি ভালরে রইবাই, যত্ন রইবাই, সেমান কেমতি আমি ওজন করবু, সেমান কেমতি এবে বেশি ওজন পিলা মানে ন রইবাই, যেমতি মা আমার মা ভাল রয়েছে আমার শিশু মনে মিশা ভাল রয়েছে বলবা কথা। আর এবে তো সরকার কেতে 10,000 টাকা মিশা কলা আছে ফার্স্ট সেকেন্ড পিলাকে। এবে মমতা মা বইলে এবে যে ফার্স্ট পিলাকে আমি সঙ্গে সঙ্গে 3 মাস হইলা মাকে বইলে আমি রেজিস্ট্রেশন করবো, করি করি আমি রেজিস্ট্রেশন কলা সঙ্গে সঙ্গে তাকে সেটি নাকি 10,000 টাকা দেবাই।

0: ইয়া দেটকি কাতা লামাই বার দিন আছে মাত্র তোকে কাইছে গোটে নীতি শিক্ষা বল্লা ফরাটা দেবি মুই এবে জন মাইজি টকি মনে আছ গাঁর মাইজি টকিও নহলে কাইছে সরর মাইজি টকি মিশা এ দুই লক্ষ ভিতরে গটকি কাতা হাকা নিমান গড় চালাইবাকে সে মুম হ্যাঁ মা এই করে গড় চালাইলাইনি জি এই করে কাইছে পাঠ পড়লাইনি তার পছে বুয়ারি এই করে গড় ভিতর সব কথা দেখলাইনি তিন রকম কাম করলাইনি কিনে ইয়ে মনকে জন কাইছে ওটে আদি শক্তি বলবাই কিনে হ্যাঁ আমার দুর্গা মাতা বলে মা জন মাইজি টকি মনকে মা বলি করি ভাবলুছনি আমি সেটার দিন চাল্লাছে এটা আমার দুর্গা মাকে সে হিসাবে আমি বন্দনা মন করলু সত্যি কিনে গালুনি ভাই বোন জোয়ার জোয়ার
1: জোয়ার লাগে ভাই বোন গালুনি।

0: পরা আমার সঙ্গে মাছ ধরব বলে আসিছিল কো বাটে গলা কি
1: বেসুকন্দ যেতবেলে ওড়িয়া নলিরে সম্বর মাইলা সেতবেলে নলির ডাই শব্দ শুনি করি পুবলি চমকি যাইতিলা
0: ওই বেসু যেতবেলে জলর মাছ ধরব বলি কইলা নাই কি সেতবেলে মুই মিশা পুবলি কো দেখছি
1: এলে সে গুটে লোক হেবে কোড়ে গলা তাকো কোটি খুঁজবা
2: আরে পুবলি নাই কজ কজ তাকো কজ
3: আরে আরজু এবে কিস করবা সবু লোক তো পুবলি কো খোঁজছন্তি তুই তুই তুই তিন থানি কাকু গলে কইবা বাইয়া হিনু তো সেমান তো গলেনি এবে সবু জানবে কে বলবো বাক খাইলা সাপ নকলা এমতি সবু বাবিকিরে সবু কাঁদবে আরি
4: ওই সত সত খালি তাঁকর ঝিও পাই কন্দা বুবা হবে নাই আমার পু পাই মিশা মন দুঃখ করবে
3: নাই যে এটা গোটে কথা কি চুচাটার সেমানকু এটা পাই কাই কি তো
4: কইলে মার পাই পিঠি দেখাবার আকারে লেতু
3: সেন্তি আকা হব রে আর জু
4: এলে কই দেবা বলছু
3: হ্যাঁ হ্যাঁ কই দেবা
4: ঠিক আছে মুই কৌছি এলে
3: হও তুই যা
5: পুবলি কে আউরি খোঁজবার লোড়া নাই সে ঠিক জায়গার অছি
0: আমার পুবলি কো বাটে গলা
5: বেসু আউরি পুবলি উদলিয়া পলাইছন্তি
6: উদলিয়া পলাইলে হে চোর ফটকার শয়তান তুমি মিটিং গার লোক ভারী দগাবাজ
0: হে কো কো কেও বাটে গলে সিমনে
3: সিমন তো কেতে বেল গলানি এবকু কাপে বাটে যাইতিব
7: সংগার ফটকার ফোঁটা থান্ত্রিয়া মুনে মাগে তিলে দেইন থান্তু জে
6: খঙ্গার
3: ফটকার গন্ডা ছাত্রিয়া
7: মারাই মনু
3: মারি গদুরি আমি সরকু মারা কাইকে মকে মারা নাই রে মারা নাই মরি মকে মারা মারা নাই রে
7: মারো
3: নাই নাই নাই চিমক নাই রে চিমক নাই বই রে আমা আবা আবা মরি গলু রে এ মা
7: কি ছলা সমর মারিছতি আ খেড়ে বড় সমরটা হে সমর মাউস বেশি স্বাদ বাসি এলে বেশি বল লাগব
0: লেঞ্জু কাকা
7: হে
0: এ লেঞ্জু কাকা
7: কি সেলা
0: লেঞ্জু কাকা
7: কি সেলা কি সেলা
0: কো বলি উদলিয়া পোলাইলা সে মিটিং গারো বেশু কোন সাংগরে
7: হে
0: হই আমি জোলারে মাছ ধরুতুলু বেশু
7: বেশু
0: হ্যাঁ হ্যাঁ সে যে সমরটা কো মারিছি
7: হ্যাঁ
0: এনতে শিকারি কি লেঞ্জু কাকা
7: মোর বন্ধু কাই রে আজ বেশু কু মারি দেবি এ সেটা খে তোর গরকুটি হে
0: আমি জানি পারলু নাই কেতেবেলে কিসে মারি পলাই গলে
7: তুমি এতে লোক যাইতিল গান না বুড়াই দি করে আসলো গান নাক কু কাটি দি করে আসলো হে শিকার করে যাইতিল পরা হাত অত্যার ধরতিল পরা হে ওর লোক তোমার জিও কো জিকি করি নেই গলা হে তোমকো লাজ জলা গলা নাই
0: ওই ওই আমি দেখি দিলে কিছু তাকু ছাড়ো তু কি পুজি আকা দেই থা তো সিটি
7: চলো বড় বড় বিজি বড় কুটি তিবে তাঁকে ফাইটি করি দেই করে আসবা নইলে তাঁকর গা কো জয় করি তাঁকর গা কো বঙ্গাই দেই করে আসবা চলো আমার গাঁরে বেন্ডিয়া লোক নাতি আমি বুড়া লোক দেয় কিছু বাদ নাই চলো গাঁর লোক সব বড় চলো চলো বেগে জিবে চলো
6: আমি কিস করবা তোকে তো রাজি এই তার বাটে বাটে গেল হে হে আমি কিস করবা
7: দিউড়ু আসলে হে নিন্দা করবা নাই আমাকে নিন্দা করবা নাই চোর আসি করে তার বউনি কো নেই গলা নিন্দা করবা নাই
6: বাইয়া লাগুছি কি তোতে লেঞ্জু ইন্তি হেউচু যে যার সে তার বাচাবাচি হই করি গলে তোতে কিস ন গলা ভেড়িয়া লোক যেতেবেলে জুটা মন হেলা সেটা করবে
7: তুমি গাঁর লোক হে এড়ে বড় নিন্দা পাই করি যদি অল চলে বনাই